0: দেবে নানি।
1: আচ্ছা ঠিক অছে।
0: হ্যাঁ
1: আকাশে কি রঙ লাগিলা গীতটা শুনবা আমি। ও
0: তো
1: কাণ
0: ওটা
1: পচরুথিলে।
0: গতকালি মানে নববর্ষ পূর্তি উপলক্ষে যে আকাশবাণী গোটে এটা না করুলে কেন নানি আপনার সাথে
1: কার্যক্রম
0: আমি
1: হয়েছিল
0: যাইছিলে নানি।
1: সঙ্গীত সমারোহ কার্যক্রম চালিছিল আমার। হ্যাঁ কহুন,
0: হ্যাঁ
1: আজ আমি সেটা ফের
0: আপনার
1: প্রসারিত
0: যাইছিলে কি নি
1: হচ্ছে।
0: ওইপুর কহুছে মুই আপনাকে
1: হ্যাঁ
0: নানি।
1: হ্যাঁ আমি সবাই যাইছিল আকাশবাণীর, আমার সমস্ত আমি যাইকি সেনে থিলু যে যে আজি আপন সে তার বেতার বিবরণী শুনি পারবে দুই পহরর। আমার 4 বজিকরি 2 মিনিট নু বেলবুড়ার 5 বজে তক সেটা বাজবা, আর সেটা শুনবে।
0: সূচনাটে দেলে নানি সেদিন লাগি ধন্যবাদ। কাই করি বলে যে মানে বিল তা মানে নেই আমি মানে যেহেতু নেই যে পারি
1: হুম হুম
0: বলে আমি বেতার বিবরণী শুনি করি হলে তা মানে মনোরঞ্জন করবো না নানি।
1: হ্যাঁ সেটা তো এটি লাগি যে মানে আসি না পারলে সেমানকর লাগি কার্যক্রম রখা হয়েছে। আউ এটা আমার আজির যেন কার্যক্রম আছে আকাশবাণীর 90 বর্ষ পূর্তি উপলক্ষে লোকসঙ্গীত সমারোহ যেন হয়েছিল নূয়া 90 তার সম্পাদিত অংশ সেটা শুনবে সবে। আমার আজির দুই পহর 4 বজিকরি 2 মিনিট নু 5 বজে তক এটা বাজবা।
0: ধন্যবাদ নানি।
1: ঠিক আছে, তো পছন্দর গীত শুনমা কি আর কেন
0: হ্যাঁ
1: কহিবে?
0: নিশ্চিত ভাবে শুনবা ইহা কি না আমার তামানে
1: হুম
0: নয়া শ্রোতাতে আমার তামানে সংঘরে জুড়ি হইজন সেটা হইজন আনন্দ মেহের
1: আজ্ঞা আজ্ঞা।
0: তাকে এই গীতটা ডেডিকেট করে দেবা আর যেতি হইজন আমার সংঘর
1: হুম
0: সমস্ত তামানে এই গীতটা ডেডিকেট হয় নানি।
1: ঠিক আছে, তো আপনকর তরফরু এই গীতটা সমস্ত ডেডিকেট করাগলা। আর যে নূয়া শ্রোতা আমার সঙ্গে জুড়ি হয়েছেন আমি তাঙ্কু বহুত বহুত স্বাগত করছু আমার হ্যালো অনুরোধ পরিবারকে। আর সে এন্তা জুড়ি হইকির রই থাউন, আমকু ফোন করুন, আমার সঙ্গে কথা হন, আর সে বি সামিল হন কার্যক্রম থি, তো তাঙ্কু বি ডেডিকেট করাগলা আপনকর তরফরু গীতটা, তো সবে মিশিকির শুনমা।
0: নমস্কার নানি।
1: নমস্কার।

শুনলে ওড়িয়া কথাচিত্র গীতার লাইভ ফোন ইন কার্যক্রম হ্যালো অনুরোধ কার্যক্রম উপস্থাপনা দায়িত্বরে থিলি মু সন্ধ্যারাণী পৃষ্টি বৈষয়িক সহায়তা করিথিলে তপন কুমার পটনায়ক এবং অশোক কুমার প্রধান হ্যালো অনুরোধে নিজ পছন্দর গীত শুণবা পাই আমা পাখকু ফোন করন্তু প্রত্যেক বুধবার সকাল 9টা রু সকাল 10টা মধ্যে আমা কেন্দ্রর নম্বর গুড়িক হেলা 0663241123 এবং 0663241124

পেয়েছেন শুনুন। নাগভাস সিনমানু এই গীতটা কণ্ঠ দিয়েছেন অক্ষয় মাহান্তি আও সাথী মানে। গীত লিখেছেন দেবদাস ছোটরায় আও সঙ্গীত দিয়েছেন অক্ষয় মাহান্তি।

আমার দিকে গীতটা শুনুন, সিনমা সিন্দুর বিন্দু। গীতটাকে গাইছন বাণী জয়রাম আও সুধা রামা, আও তাঙ্কর সাথীমানে। গীত লেখিছন শ্রীবৎস দাস, আও সঙ্গীত দেইছন প্রফুল্ল কর।

কার্যক্রম শেষে এই গীতটা শুনুন, সিনমা কন্যাদান। গীতটাকে গাইছেন সুরেশ ওয়াড়েকর আর অনুরাধা পড়ুয়ার। গীত আর সঙ্গীত দিয়েছেন অরুণ মহান্তি।

মোর সজনী রে শুন মোর সজনী, কথা পদে কহুছে মুই শুন মোর সজনী, কথা শুনিব না নাই হে ভুল গরণী, কথা শুনিব না নাই হে ভুল গরণী। আইলা লগ্নে বিয়া কর মা বাবুকে, আইলা লগ্নে বিয়া কর মা বাবুকে, গুটে সুরু নলি শুন শুন সজনী, গুপদ ভাবে বুঝা সুজা করবু তো, কর্মা গা পিন্ধানি শুন শুন সজনী।

শুনো মোর সজনী, কথা পদে কহুছে মুই শুনো মোর সজনী, কথা শুনিব না নাই হে ভুল ঘরনী, কথা শুনিব না।

মা তুঝে সালাম এই সিনেমার গীত শুনমা, গাইছন আলকা ইয়াগনিক, গীত লিখিছন সমীর, সঙ্গীতে সজাইছন সাজিদ ওয়াজেদ।

ইয়াদে শুনুন সিনেমা তেরে নামর এই গীত গাইছেন উদিত নারায়ণ ও অলকা ইয়াগনিক গীত লিখেছেন সমীর সঙ্গীত সাজিয়েছেন হিমেশ রেশমিয়া।

কার্যক্রম শেষে শুনমা সিনেমা মেনে পিয়ার কিয়ার এই গীত গাইছন এসপি বালাসুব্রহ্মণ্যম, গীত লিখিছন অসৎ ভোপালী, সঙ্গীত সজাইছন রাম লক্ষ্মণ।

0: ছাউ মারি দেবার আগনু সাবধান।
1: কার্যক্রম শেষে কথাচিত্র বীর জারার এই গীত শুণন্তু। দ্বৈতকণ্ঠে গাইছেন লতা মঙ্গেশকর ও সোনু নিগম। গীত রচনা জাভেদ আখতার, সঙ্গীত সঞ্জীব কোহলি।

আগে বাড়েটে মহাপুর মানালি ধর্মে বেলায় আস আর্গাল দাস এত্তাল দাস জেতেরি নেয়রাল দাস ভল মন্দ ছন্দ কপট সাহায্য সহযোগ নে যাহা ভি কামালনার ন্যায় চিয়াগে লাগান আসমিতি এরাল দাস আদগে লাগানতা ই কুণা সম্প্রদায়ের নেখে অনিষ্ট কামাগে লাগান আকভর পলনার মানা আর সরল বিশ্বাসীরু প্রকৃতিরে দূসরা আলারগে যেন্তা ভল মান যেন্তা সুখ শান্তিনু রস আদগে লাগান ভিতম চেষ্টা কামনার আউ প্রকৃতিরে ই কুণা সম্প্রদায়ের যেন গীতু আতিলি ই কুণা সম্প্রদায়ের যেন বাদ্য আতিলি আর যেন প্রকার নৃত্য আতিলি অন্য তাম নিজ জীবন সামিল কামনার আর অন্টা সুখী জীবন যাপন কামাগে লাগান চেষ্টা কামনার।

0: চৌদ পনেরোটা জেলা নু আতলার। এবং আর যেতবে বেদবে আসুন আচার তামে বংশ বহু জোর বিস্তার মানজা এবং তা ধীরে ধীরে তামে নিজর নিজর গোত্র অথরার কুহার মানালার পনেরোটা প্রকার গোত্র টপা বাড়া হেস লাকড়া করি পনেরোটা আতলার। এবং তামে নের পূজারি মানর আদিন তেঙ্গিয়ার, নের গাউড়া মানর আদিন তেঙ্গিয়ার, কুহার মানালার আরি গাউড়ার আর পূজারীর আর বাহনার। তেণু কুহার গে যেন পরম্পরা তিলি ইত বহু সুন্দর পরম্পরা। ইন্না ধীরে ধীরে যেতবে আধুনিক সভ্যতা বার্চা বর্তমান ধীরে ধীরে এরা খাতরালি তামে ভাষার মদরার চেলনার, তামে নাচ গীতুন মদরার চেলনার, পরম্পরা মদরার চেলনার, কুহার মানালার বিশেষ ভাবরে সংস্কৃতি প্রেমীরুন চাষ মিয়া নির্ভর কামনার তামে বেঞ্জানু যেনতা ডিজে সাটালি হুদান ব্যবহার মান কামালিয়ার আকুন তামে পারম্পরিক হেলুট নু আর তামে বিবাহ সম্পন্ন কামালিয়ার। কিন্তু ধীরে ধীরে যেতবে আধুনিক সভ্যতা বার্চা আর টিকেটকে লোপ মানার বাড়ালি এবং আধুনিক পরম্পরা করালি। কিন্তু যা হো ধন্যবাদ চন, ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর। ই যেন কুহার গে ভাষা সংস্কৃতি পরম্পরা এসকে উজ্জ্বত আধঘে লাগান তাম যেন কার্যক্রম কামচিকানার এবং ইন্না এঙ্গান ই কুহা ভাষার গে জাতির গে উৎপত্তি বাবদনু যেন তেঙ্গাঘে এঙ্গান দুইপদ অনুরোধ কামচিকানার, তেঙ্গাঘে লাগান যেন অনুরোধ কামচিকানার। তেণু এন ধন্যবাদ চালদান নিশ্চিত ভাবরে তামানে কুহার জাতি মানালি বলিষ্ঠ জাতি। ইর্ঘে ভাষা অলগা প্রকার পরম্পরা অলগা, ইর্ঘে নাদু ভুতি জঙ্গল নু পূজা কামনার, জোড়ু নু পূজা কামনার। তেণু ইর মানালি প্রকৃতি ভক্তরুন। তেণু যা হো ইনা যেন কার্যক্রম ই কানার আকাশবাণী সম্বলপুর তরমতিন নিশ্চিত ভাবে বঢ়িয়া কার্যক্রম। তেণু ফের ধন্যবাদ চন আকাশবাণী সম্বলপুর তাহ কর্মকর্তা গুঠারি।
1: আর একটা কথা নিমেস্তি আহাগে লেগান আমি চাহালদাম যে নিম তেঙ্কার যে হা রাজি তার্তি বারচার আর ইসাম যেন শঙ্খ কুইলি যেন জৌড়ু আতিলি আসানগে বারচার বলিকি যে আলার তেঙ্গনার গুঠি যে নে বণিজকে কামাগে কেরার, নে পাদ্দা রাজি জয় কামাগে কেরার, নামে কুহার এন্দেরকে ই তারা বারচার পাচি গুঠিয়ার এন্দের বানার একখান হেকরি ইয়া এত্তিয়ার আর বারচার
0: বলে নাগপুর ধানপুর দিন বারচার রোহিদাস পাটনার রাচার সাপাতনামা হালদার ইংরেজ শাসন পহলে ইদমার রাচার পাটনার ঘে পাটনার যেতবে বারম্বার আক্রমণ কামচার তামান নির্যাতনা চিচ্চার বাধ্য হয়ে কিনা সে ধীরে ধীরে রোহিদাস পাটনার তিন আনসিয়ার ই শঙ্খ কোয়েলি যে নাতলি ব্রাহ্মণী নদী বেদব্যাস চাহানুর আচার হমিরপুর নুর আচার।
1: আচ্ছা হুস্তি যেন ভিন ভিন জায়গাটা যেন ফয়লার আর একখান একখানে কিরি কেরার হুসান বানার যে জোর তামান ছেকচকি চা বলি কিরি হু কথা একখানে
0: নিশ্চিত ভাবে ইর মানালনার প্রকৃতি প্রেমী এবং ইর বিশেষ করে চাষবাস মিয়া নির্ভর কামনার যেতবে তাম বেদিবে আসুন রাচার তামে বংশ নিয়মালান্য বাঢ়া কেরাম এবং আসানার প্রকৃতির বিশ্বাস কামনার এবং জোর উলা করচার আর শপথ কামচার যে ইন্নান্তি নেম পনেরোটা বরগ মাঞ্জকাম এবং আস্তিন তিন তার নিজর নিজর কর্মকর্মাণী ঘেলাগান নের বামড়া কেরার, নের জয়পুর তারা কেরার, নের নাগরে কেরার, নের দেবগড় তারা কেরার, কুহা নেম হেম কুহুম মানাল্লাম চার প্রকার আজ্ঞা ইসান এমে পরিচয় বিভিন্ন জেলানু বিভিন্ন প্রকার সুন্দরগড় জেলানু সম্বলপুর জেলা কচিনা অঞ্চল নু জয়পুর নু দেবগড় নু কুহু বাচার কিষান বাচার ইয়া সম্বলপুর তারা বুঙ্গাবাড়া বরগড় বলাঙ্গীর কলাহান্ডি আয়াত মিধা বাচার ইয়া রেড়াখোল আটমল্লিক তারা কুড়া বাচার ইয়া তালচের কামাখ্যনগর কেন্দুঝর তারা মাটিয়া বাচার। তেণু এম চার প্রকার এমে পরিচয় মানালি ভাষা দণ্টা পরম্পরা দণ্টা সংস্কৃতি দণ্টা সাফা দণ্টা কিন্তু এম বিভিন্ন জেলা নু পরিচয় টিকে দুসরা দুসরা
1: তা ইনে হেকরি যেতে তারা ফয়লার
0: আজ্ঞা
1: হেলে আরুন্ডা কথা নিম যাহা তেঙ্গালকার যে ইর প্রকৃতি প্রেমী প্রকৃতি পূজা নান্নাল বলিকি তা পাচি গুঠিয়ার এদের মানার যে ইরগে প্রকৃতিরে একাবতাম হে বাড়ে দেবতা আর নেকান পূজা কামনার এদের তেঙ্গালি নামে ইতিহাস
0: কুনার গে ইতিহাস তেঙ্গালি আজ্ঞা পুরখার যাহা তেঙ্গনার এম যেন বি কার্যক্রম মান্না বেঞ্জা মান্না বরু মান্না এক্সিয়া মান্না পহলে ধরম দেবতাসীন ধরম বেলাস

0: মান আল্লাহ আসামে আরাধ্য দেবতার না দুধ ধরম বেলা সিনেম পূজা কামদাম এবং নিজর নিজর তার মানে যে গোত্র উঠিয়াছিলি এমে পিতৃ দিহনটা বারকা পূজা দুন বিভিন্ন প্রকার যে বরক উঠে আতলাম এম নাইগা পূজা ভি কামদাম জঙ্গল উলাদিন কামদাম এম বিভিন্ন প্রকার এমে তার মানে পূজা আর্দনান প্রকৃতি মিয়া এম কামদামু ইদ মানালি এমে পরম্পরা দুন।
1: আচ্ছা হলে আরুন্ডা কথা যে ইর যেতেবেলে বারচার আউ ইয়া ফয়লার আর আউ রালনার তা ধীরে ধীরে তাম নামে জীবন জীবিকা বন আকে হওয়া গেলা গান কিছু তো ওটা ধন্দা কামত কিছু ওটা নালখুনটা কামত হলে কেন নাম উজ্জ্বল করছি হলে নামে এই কুণার গে প্রকৃত মৌলিন্তি এন্দির এন্দির তামে কৌলিক বৃত্তি যদি নাম বোধ তাম এন্দের কামালিয়ার আর চাল রালিয়ার একানে একানে চাল রালিয়ার
0: নিশ্চিত হারে পহলে তাই এর জঙ্গল নু রালিয়ার জঙ্গল নু এন্দের হে তাকে প্রমাণ বিয়াতিলি নামে যেন নায়গা পূজা কামাল দাত আদিন ভাকা নাদুন পূজা কামনার আসান ভাকা নাদুন এদের পূজা কামনার যেতেবেলে জঙ্গল তড়নার হেনা মানু ডাড়া গুঠিন বাসনা চিনার অহলি কাই দুন সাঙ্গে সাঙ্গে তার মানে আর আদু ঘে এতক অন্টা মহত রাজা আর অহলি কাই সাঙ্গে সাঙ্গে এবং আসান চাষ কামনার বিভিন্ন প্রকার তার মানে যেন বালনার গুর্জি মাড়িয়া করি এনে করি চাষ কামালিয়ার এবং আকুন তা আধুনিক পরম্পরা বার্চা দিন সাফার চাষ কৃষি মিয়ার আচার হেসু মিয়ার আচার হেসু চাষ কামালার এবং ধীরে ধীরে আকুন এরা খাতারলি হাত দু বছর বি টিকে শিক্ষিত মান জানিন পাঠ পট্টর পাঠচারিন এবং চাকরি বাকরি বি কামালনার কিছু
1: ধীরে ধীরে সময়া পরিবর্তন মানালি আর পরিবর্তন গে ধারানু
0: আজ্ঞা
1: তা আমি পরিবর্তন মানতে মানালার হেলে নামে যেন ইতিহাস বন্ধা নিশ্চিত ভাবে আহনা কথা আজকে লাগা নিমেন্তি মেনাল দান যে
0: বড়িয়া বড়িয়া
1: হাত দু বছর রাতলার কান আমি যেন ভাই ভনি রাতলার কি আহর চাপল দিগ্রি তা আরুনটা কথা যে ইর বারচার ইনে চাস নানজার হে প্রকৃতি তুমি তুমি পারম্পরিক যদি অন্না মোহনাবন বধ যাহা মৌলিন তীর আচা আর আকুন তো ধীরে ধীরে বাড়ালি আর ধীরে ধীরে পরিবর্তন মানালি পরিবর্তন তো মান বাকি পহেলা নামে ই কুহা জাতি আর এদের এদের অনালি আর মহালি আর একানে তুমি পিনন উড়ন একানে রাচা ইদগে কিছু তথ্য হনে আতলি কে
0: পাঁচকি তথ্যতা নিশ্চিত ভাবে আতলি তেঙ্গাল কান নাম প্রকৃতি মিয়া কুহার বিশেষ নির্ভর কামনা এবং আকুন যেন নাম প্যান্ট কুর্তা আতাল্লাত কা চিড়া আতাল্লাত আ সময় নু আ সবু মাল্লার আনা তামে জঙ্গল নু তা বাস কামালিয়ার পশু পক্ষী শিকার কামালিয়ার কিছু কিছু আড্ডা নু হো তা মানে মাড়িয়া ফাড়িয়া কুড়ি কামালিয়ার আন্না হিসাব নু আর চালালিয়ার বিশেষ করে তাম জঙ্গল মিয়া নির্ভর কামালিয়ার আর নামে নাদুন মিয়ার কুণারকে নাদুন সাফাত জঙ্গল পর্যবেশী দুন সাফাত
1: তা ইনে হইকি নামে প্রকৃতি সঙ্গে সম্পর্ক আতিলি আকুন ভি আতিলি আর নামে ওটা কর্তব্য মান্না কথা যে প্রকৃতি সঙ্গে নামে যে সম্পর্ক আতিলি আ সম্পর্ক বন ঠিক হিসাব নাম সন্তুলিত কমি কি ইয়ত হলে শেষে আর ওটা কথা নিমতেঙ্গর যে নামে যে ভবিষ্যৎ বংশ ধর বারালনার গুঠি আর নামে ইতিহাস বন আহনা ইয় জরুরি বলিকি নাম ভাবত এদের বর ই বাবদে
0: নিশ্চিত ভাবরে ভাষাদ মানালি ওটা সমাজটা সাফার এদিন বারকা জিনিস ভাষা যদি উজ্জিয়া আর সমানতা সংস্কৃতি বি উজ্জ আর সমানতা পরম্পরা বি উজ্জ এদের ঘে ভাষা যদি বুড়া কেরা নামে পরিচয় বি বুড়ো কদন তেণু তার মানে উজনা রানা নিহাতি জরুরি দিন এদের ঘে ইদান যদি নাম বুড়ো ক নামে ভবিষ্যৎ বংশধর আর নাম একা নাদুন পূজা কামদাত একা এদের কামদাত ইদান আরু আহা পড়লর তেণু যা হোক ধন্যবাদ জন আকাশবাণী সমলপুর ই যে কার্যক্রম অচিকিছি বড়িয়া কার্যক্রম এম বহু সময় নু চিন্তা প্রকট কামদাম যে মানলা ইন্না ভাষাত বুড়ার কালি কিন্তু কুণার গেতা নামে লিখিত কিছু মানলা দিন সাফাত মানালি বয়োজ্যেষ্ঠ আলার গুঠা যাহা তেঙ্গেনার আদিন মেনা মেনা করি ঈদ কার্যক্রম ই কাতলি এখন কিছু কিছু আড্ডা নু রিসার্চ কামালনার তেণু নিশ্চিত ভাবে ইন্না যেন কার্যক্রম অচকানার বহুত বড়িয়া কার্যক্রম ই কার্যক্রম এসকে আগলি আহরি সুন্দর মানো বহুল ভাবে মানো এবং কুণার গে যেন ভাষা সংস্কৃতি এসকে উজ্জ্বল ইদি লাগান আকাশবাণী সমলপুর ধন্যবাদ ধন্যবাদ
1: আকাশবাণী সমলপুর তার্তি ভিল নিম বার্চকার আর ইন্না নামে কুণার গে যেন ইতিহাস আতলি আবদ নামে সামাজিক চালি চলনি নামে জীবনধারা বন আগলি হোনাগি লাগান একানে প্রভাব চিচকিচি ଆଉ ଆମେ ଯେନ୍ ଭବିଷ୍ୟତ ପିଢ଼ିର ଯେନ୍ ବାରାଲନାର

নাম যেন আলোচনা কামালকাত যে এ কুহা সম্প্রদায়ের যেতে প্রকৃতি প্রেমী প্রকৃতি সঙ্গে জড়ার আর আতলনার বলিকি আদগে লাগানতাম যাহা বি সুবিধা অসুবিধা মাঞ্জা হলে প্রকৃতি বন জানাবানার হলে অন্টা কথা যে সামিয়া যেহেতু পরিবর্তন মানতেল মানালি সামিয়া সঙ্গে নিজে ভি পরিবর্তন মানার গে লাগ আ পারম্পরিক চিরাচরিত ঢঙ্গনু নামে যদি উচ্চনা অকনা পিহন উঢ়ন বোধ খালি রহলে দুনিয়াত কেতে না কেতে আঘলি বুঙ্গক আর নাম আসানিন রথ কথা মাঞ্জা যে একা পরিবর্তন বন নাম গ্রহণ নানত আর একা বোধ নামে নিজের পরিচয় দু নিজের অস্মিতা দু নিজের সম্প্রদায়গে অন্টা সম্পত্তি দু আজ এতে জিনিস বন নাম ইয়ত হলে যেহেতু নাম সরল বিশ্বাসিত নাম প্রকৃতি বন বিশ্বাস নান্দাত নামে ভিন ভিন প্রকার গে অভাব অসুবিধানু প্রকৃতি বন নাম গুহারি নান্দাত হে মহাপুরু এঙ্গেইন না বিপত্তি খাতের কিছি যে এঙ্গান পাণসু আর এঙ্গান ঠিক পাবু এদু যে হু পাবু নো এ কন নাম গুহারি নান্দাত যে নামে হেড্ডু কাহেখা কা নামে একা বাকেন ভি নামে শরীর বড় যদি অসুবিধানু খাতরা হলে আজকে পূজা পাঠ নান্দাত গুনিয়া বয়েত কামদাত আর ভল মানন কত বুলিকি নাম চিন্তা কামদাত হলে সামিয়া বাদলারা কেলা দিন নামে যদি কিছু অসুবিধা মাঞ্জা কা কিছু যদি নামে সমস্যা নামে পরিবার নু নামে আলার্গি লাগান মাঞ্জা হলে নাম বৈজ্ঞানিক পদ্ধতি নু ভি একানিকি নাম আদান সালখাঙ্গত আ জিনিস বন ভাবনা কথা আউ হন্য এর থালে নামে শরীর বোধ নামে সবু কিছি নাম যদি ঠিক আতলদাত নাম যদি সুস্থ সবল আতলদাত হলে নামে পরিবার ভি ঠিক হিসাবে চালর তেঙ্গনা কথা যে নামে হেক্ষা হেড্ডু যদি ঠিক র হলে নাম কামাণি ধামাণি কামত আর নাম নিজে পৌঁসরত আর নামে হাদ্দু বচ্চরিন পৌঁসত নামে পাড় পাটকিন্তা নামে যাহা সবু রীতি নীতি যাহা সবু বেঞ্জা কা জাতলি জিতের সান কত বারতার সমাজ নু ঠিক হিসাব চালরত হলে কিছু যদি অসুবিধা মাঞ্জা হলে নাম যদি আকুন্তা এই বৈজ্ঞানিক যুগকে যাহা পদ্ধতি আতিলি আদান যদি নাম গ্রহণ মা কামত হলে নামা হি অসুবিধা মান তেঙ্গনা কথা যে নামে শরীর তা হান্নু জৌড়েদ বাড়িটে সম্পত্তি হান্নু যদি মাল্লা দিন হলে নামে শরীর বোধ ও কামে হিকরি রক তা হান্নু যেনতা ভল র আদগি লাগান ভি ধ্যান চিনা কথা আর পারম্পরিক যেন বিশ্বাস আতলি আদান ছাড়িকি নামে হান্নু গে চেকআপ কামানা কথা ঠিক আতলি কামাল্লা আদান হানা কথা এদের গে আকুন ভিন ভিন চিকিৎসা পদ্ধতি বার্চা দিন নাম যদি পাছিলি রত কথ হলে ই প্রকার যেন অমূল্য সম্পদ নামে আতলি হান্নু জোড়ে আদাদ নষ্ট মান্না সম্ভাবনা আতলি তা হেলা একলা হি মা কামনা কথা যেতেবেলে বি কিছু অসুবিধা মানালি

0: সভে গোটে, আমার মন এক, আমার ভাব এক, ভিন্নতা ভিতরে একতার ঝলক দিশছে আমার ঠানে, আও সমকু গোটে ডুরে বাঁধি রখিছে আকাশবাণী, আমার আকাশবাণী। ছুয়ানু বুড়া, গাঁনু সহর, হিমালয় নু কন্যাকুমারী, সবুঠানে অছে আমার আকাশবাণী। ইতিহাস পৃষ্ঠাকে উল্টালে পহলা করি আমার দেশে মূল হয়েছিল 1923 মসিহাথি বেতার প্রসারণ বম্বের রেডিও ক্লব জরিয়ে, তারুত্রু ইন্ডিয়ান ব্রডকাস্টিং কোম্পানি বেসরকারী ভাবে প্রসারণ কার্যক্রমকে জারি রাখি, হলে 1930 মসিহাথি সরকারি ভাবে ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সর্ভিস মূল হল, আনটাকে পছে না দিয়া গলা অল ইন্ডিয়া রেডিও 1936 মসিহা জুন মাসর 8 তারিখ থি। 1936 মসিহানু 2026 মসিহা তক 90 বছর পুরা করিছে আমার আকাশবাণী। সফলতার সাইতে শৃঙ্খলিত ভাবে আলীনতা রক্ষা করিকি পুরা দেশ মনাউছে এই উৎসব, 90 বরস পূর্তির উৎসব, খুশির লহর সবুয়াড়ে। আউধে আমার কার্যক্রম নোয়া 90
1: পরে পরে স্বাগত সঙ্গীত সমবেত কণ্ঠে গান করা যাইতিলা। আকাশবাণীর স্বীকৃতিপ্রাপ্ত কণ্ঠশিল্পী মিনতি পাণিগ্রাহী, লিপিকা বিভার, গগন বাগ এবং শত্রুঘ্ন লুহা এই সঙ্গীত গান করেছিলেন।

0: শ্রোতাবন্ধু, কলা ও সৃজনশীলতা জগতরে কেতক স্বর এমিতি রইথান্তি যেমানে কেবল শব্দকু নুহে ভাবনাকু মধ্য জীবন্ত করে দেইথান্তি। কণ আপন কেবে ভাবিছন্তি কি এই স্বর মধ্য গোটিয়ে সুন্দর ভবিষ্যৎ রূপে গড়ি উঠিপারে? তাহলে আজি আমি জানিবা এমিতি গোটিয়ে রোচক ও সম্ভাবনাময় ক্ষেত্র বিষয়ে, যেউঠারে কি আপনকর কণ্ঠস্বর হব আপনকর পরিচয়। তেবে আসন্ত শুনিবা ভয়েস আর্টিস্ট ভাবে কিপরি আমি নিজের ভবিষ্যৎ গড়িপারিবা। এতি সম্পর্কে এক মূল্যবান আলোচনা শুনিবা অমৃত সাগর পণ্ডাঙ্ক ঠারু।
1: কারিয়ার এজ এ ভয়েস আর্টিস্ট, আজি মু ভয়েস আর্টিস্ট ভাবে কারিয়ার বিষয়ে কিছু মতামত আপনমানঙ্কর সম্মুখে রাখিবাকু যাউছি। বর্তমানর ডিজিটাল যুগরে কেবল চেহারা নুহে সুন্দর ও প্রভাবশালী কণ্ঠস্বর মধ্যে এক উজ্জ্বল কেরিয়র গড়িপারে। রেডিও, টেলিভিশন, সিনেমা, ডবিং, অডিও বুক, ইউট্যুব, পডকাস্ট এবং বিজ্ঞাপন জগতের ভয়েস আর্টিস্টর চাহিদা দিনকু দিন বড়ি চালিছে। আমি অনেক সময়ের কোণী বিজ্ঞাপন, কার্টুন, সিনেমা কিংবা রেডিও কার্যক্রম শুনে এর কণ্ঠস্বরকু পছন্দ করে থাও। সেই অভিব্যক্তি, উচ্চারণ ও ভাবনা দ্বারা শ্রোতাঙ্ক মনকু ছুঁইথিবা ব্যক্তি হেলে জনে ভয়েস আর্টিস্ট। ভয়েস আর্টিস্ট কিয়ে? আমি কাহাকু গোটে ভল ভয়েস আর্টিস্ট কহু? ভয়েস আর্টিস্ট হেলে সেই ব্যক্তি যিয়ে নিজর কণ্ঠস্বর দ্বারা ভিন্ন ভিন্ন চরিত্র, ভাবনা, সূচনা ও সন্দেশকু জীবন্ত করন্তি। সেমানে অনেক ক্ষেত্রে কাম করন্তি, যেপরি রেডিও উপস্থাপনা, ডবিং আর্টিস্ট, বিজ্ঞাপনর কণ্ঠস্বর, অডিও বুক রেকর্ডিং, কার্টুন ক্যারেক্টর ভয়েস, পডকাস্ট হোস্ট, ইউট্যুব ন্যারেশন আউ ডকুমেন্টারি ভয়েস ওভর। জনে ভল ভয়েস আর্টিস্ট নিজ কণ্ঠস্বর মাধ্যমে শ্রোতাঙ্ক মনরে ভাবনা সৃষ্টি করিপারন্তি। ভয়েস আর্টিস্ট হওয়া আবশ্যক গুণ: প্রথমে স্পষ্ট উচ্চারণ। এক ভয়েস আর্টিস্টর পাই স্পষ্ট উচ্চারণ অত্যন্ত জরুরি। শব্দর সঠিক উচ্চারণ শ্রোতাঙ্কু আকর্ষিত করে। দ্বিতীয়, আত্মবিশ্বাস। কণ্ঠস্বরের আত্মবিশ্বাস থিলে শ্রোতাঙ্ক মনরে প্রভাব

শ্রোতা বন্ধু, কেতেক জীবন গল্প এমিতি রইথায়ে যাহা কেবল ইতিহাস পৃষ্ঠারে সীমিত নুহে, সেগুড়িক আমাকে প্রেরণা দিয়ে থাকে, অনেক শিক্ষা দিয়ে থাকে এবং আগকু বড়িবার শক্তি মধ্য দিয়ে থাকে। আজ আমি এইপরি গোটি গভীর ও নিষ্ঠাবান ব্যক্তিত্ব জীবনযাত্রাকে স্মরণ করিবা, যাহাঙ্কর কি আজ জন্মজয়ন্তী। সে হচ্ছেন ফকিরউদ্দিন আলী আহমদ। 1905 মই 13 তারিখরে পুরোনা দিল্লির এক সাধারণ পরিবারে তাঙ্কর জন্ম হয়েছিল। আরম্ভ সাধারণ হয়েছিল মধ্যে সেই জীবন ছিল অসাধারণ। ছোটবেলুর হি শিক্ষা প্রতি তাঙ্কর আগ্রহ ছিল বেশ অধিক। গোন্ডার গভর্নমেন্ট হাইস্কুল ঠারু আরম্ভ করে দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ উপরে ইংল্যান্ডর কেমব্রিজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত তাঙ্কর শিক্ষাযাত্রা এক দৃঢ় স্বপ্নর পথকু প্রকাশ করে। 1928 লন্ডনর ইনর টেম্পল ব্যারিষ্টর হয়ে সে নিজ আইন জীবন আরম্ভ করে। পরে লাহোর ও গুয়াহাটি ঠারে এক সফল আইনজীবী ভাবে সে বেশ পরিচিত হয়েছে। কিন্তু তাঙ্কা মনরে থিলা এক অনন্য আহ্বান, তাহা হেউচি দেশ সেবার আহ্বান। শ্রোতা বন্ধু, 1930 সে ভারতীয় জাতীয় কংগ্রেস সহ যোগ দিলে ও মহাত্মা গান্ধীক আদর্শে প্রেরিত হয়ে স্বাধীনতা আন্দোলনের নিজকে সমর্পিত কলে। ব্যক্তিগত সত্যাগ্রহ ও ভারত ছাড় আন্দোলন সময় সে জেলে 3 বর্ষর অধিক সময় কাটিলে। কিন্তু এই সংঘর্ষ তাঙ্কর মনোবলকে কেবে ভাঙ্গি নথিলা, বরং দৃঢ় করিথিলা। স্বাধীনতা পরে তাঙ্কর জীবন নূতন দিগক গতি কলা। আসামর অর্থমন্ত্রী ভাবে সে নিজের কার্যদক্ষতা প্রমাণ কলে ও পরে রাজ্যসভা ও লোকসেভারে দেশসেবা জারি রাখিলে। সে সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীক নেতৃত্বরে সে খাদ্য ও কৃষি সমবায়, শিক্ষা, শিল্প বিকাশ ও কোম্পানি আইন ভাবে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিষ্ঠার সহিত নিজের কার্য নিভাইলে। শ্রোতাবন্ধু, 1934 আসিলা তাঙ্ক জীবনর সবুঠারু ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ সময়, কারণ সে 1974 দেশের পঞ্চম রাষ্ট্রপতি ভাবে নির্বাচিত হলে। 1974-77 যাই সে রাষ্ট্রপতি ভাবে কার্যনির্বাহ কলে এবং ভারতের দ্বিতীয় মুসলমান রাষ্ট্রপতি হয়েছিলেন। এই সময়ের এক গুরুত্বপূর্ণ নিষ্পত্তি সে নিয়েছিলেন। 25 জুন 1975 সে জরুরীকালীন পরিস্থিতির ঘোষণানামে দস্তখত করে, যা কি আম ভারত ইতিহাসর এক চর্চিত অধ্যায় হয়ে সারিছে। শ্রোতাবন্ধু, তাঙ্কর ব্যক্তিগত জীবন মধ্যে ছিল খুব সরল ও সম্বলিত। 1945 সে বেগম আবিদা আহমদকু বিবাহ করে। এহা ছড়া খেল প্রতি মধ্যে সে বেশ আগ্রহী ছিল, তেণু সে আসাম ক্রিকেট আসোসিয়েসন ও ফুটবল আসোসিয়েসন সহ মধ্যে জড়িত ছিলেন। খুব সুন্দর ভাবে সে নিজের ব্যক্তিগত জীবন এবং রাজনৈতিক জীবন বিতাউলে। শেষে 1977 ফেব্রুয়ারি 11 দেশসেবার নিয়োজিত অবস্থায় সে হৃদরোগর শিকার হয়ে পরলোক গমন কলে। অর্থাৎ কার্যরত অবস্থায় হি সে মৃত্যুবরণ কলে। তাঙ্ক পূর্বর ভারতের তৃতীয় রাষ্ট্রপতি ডক্টর জাকির হুসেন মধ্য এভাবে পরলোক গমন করে। তাঙ্কর স্মৃতি ভাবে আসামর বারপেটার ফকিরউদ্দিন আলী আহমদ মেডিকাল কলেজ এবং হসপিটাল মধ্যে রয়েছে। এছাড়া নূদিল্লি সংসদ ভবন নিকটস্থ সুনহারি মসজিদ পাখে মধ্যে তাঙ্ক সমাধি রয়েছে। শ্রোতাবন্ধ, শক্তির শীর্ষে থাই মধ্যে সে নিজের সরলতা কেবে হরাই নথিলে।

শ্রোতা বন্ধু, বর্তমান তো সময় হয়ে যাইছি, তেণু কার্যক্রমটিকু এইটি শেষ করা হব। আশা করুছি কার্যক্রম মান আপন মানুষ নিশ্চয় ভাল লাগুব। তেবে শুণবা ভুলবে না যুববাণী কার্যক্রম প্রত্যেক দিন সন্ধ্যা 5:30। আজির উপস্থাপনায় থিলি মু আপনার যুবসাথী জয়াদেবী বাবু। নমস্কার।

0: টেকে পড়ে।
1: বন্যা হেউ বা মহাবাত্যা সবু পরিস্থিতিরে
2: গাঁরু সহর যাই সবু স্থানরে
1: আবাল বৃদ্ধ বনিতা সমস্তঙ্ক পাই
2: জুয়াঙ্গ ও সান্তালঙ্ক ঠারু বন্ডা এবং কোয়াঙ্ক যাই সবুরি ভাষারে
1: কেবল আকাশবাণী।

0: অদরকারী বিদেশ যাত্রা বন্ধ করবার কেবিল সে পরামর্শ দিয়েছেন। রাইজের লোক আজকা বিদ্যুৎ গাড়ি ইভির ব্যবহার লাগে পরিবহন মন্ত্রী বিভূতি ভূষণ জেনা নিবেদন করেছেন। ইহাদে দেখা দেখা বৈশ্বিক পরিস্থিতি আর শক্তি সংকটর মোকাবিলা লাগে মন্ত্রী শ্রী জেনা নিজে সরকারি বস্তি যা আস করবে বলে গণমাধ্যমটি কইছন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্কর আহ্বানটি ইভির ব্যবহার লাগে মন্ত্রী শ্রী জেনা রাজ্যবাসীঙ্কু পরামর্শ দিয়েছেন। কেন্দ্র সরকারঙ্কর বৈদ্যুতিক গাড়ি চলাচলকে প্রোৎসাহন দেওয়া লাগে মন্ত্রী শ্রী জেনা ইভি উপরে দিয়া যাওয়া সবসিডিকে 2028 মশিয়া তক বঢ়া যাইথিবার বাবদে কইছন। সাধারণ লোকে অতকানু অতকা বিদ্যুৎ গাড়ি ঘিনবার সাথে পরিবেশ অনুকূল ব্যবস্থাকে মজবুত করবারকে মন্ত্রী আহ্বান দিয়েছেন।
1: মোর সমস্ত অপিল রহব ওড়িশা জনসাধারণ অপেক্ষা রহব যে প্রধানমন্ত্রী অপিল আছে তাকে আমি কার্যকারী করা লোকর গমনাগমন ইভি গাড়ি যেতে অধিক রু অধিক ব্যবহার করে পে তা সরকার আমার গুরুত্ব যে সবসিডি দৌছে সে সবসিডি সরকারি ঘরোই দুই ইয়ে অধিক রু অধিক ইভি হওয়া আবশ্যক আছে। সরকার তো ইভি গাড়ি কিনা যে সবসিডি দৌছে প্রোৎসাহন জনক ভাবে এ রাশি দৌছে ধাড়ির কথা তেল কম ব্যবহার করুন আমি নিজকে নিজে বুঝেই গোটিয়ে গাড়িতে যেমন দুইজন যাইপার সহভাগিতা সহ আমি এই কামকে আগু না পারি।
0: ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবার বদলে আম বস ভাগে সাধারণ পরিবহন সেবার অতকা ব্যবহার করবারকে নাগরিক মানুষ মন্ত্রী পরামর্শ দিয়েছেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার লাগে আবেদন প্রক্রিয়া মূল হয়েছে। ফি বছর সাহসিকতা বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা ক্রীড়া পরিবেশ আর কলা ও সংস্কৃতি ক্ষেত্রটি উপলব্ধি লাগে 5 বছর নু 18 বছর বয়সের ছুয়ামানকু ই পুরস্কার দিয়া যায়সি। এথিলাগি এবে জুলাই মাস 31 তারিখ তক আবেদন করি হবা। আপনমানে খবর শুনুছন আকাশবাণী সম্বলপুর কেন্দ্র নু। কেন্দ্রীয় মাধ্যমিক শিক্ষা পরিষদ সিবিএসই পরিচালিত ই বছরের 12 শ্রেণী পরীক্ষা ফল আজ বাহারিছে। এতে 85.20% ছাত্রছাত্রী পাস হয়েছেন। results.cbse.nic.in থেকে পরীক্ষা ফল জনাপড়িছে। ছাত্রছাত্রী মানে ডিজিলকর আ উমঙ্গ আপ জরিয়ে পরীক্ষা ফল জানিপারবে। February 17 তারিখ নু April 10 তারিখ ভিতরে বিজ্ঞান বাণিজ্য আর কলা বিভাগটি 18 লাখ নু অধিকা ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছিল। ওড়িশা উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদ CHSE পরিচালিত যুক্ত 2 পরীক্ষা ফল এব হপ্তাহ বাহার বলে পরিষদ তরফ সূচনা দিয়েছে। এ বছর গোটে দিনে বাণিজ্য কলা বিজ্ঞান আর ধন্দামূলক পাঠ্যক্রম পরীক্ষা ফল বাহার বলে জনাপড়ছে। নিট ইউজি 2026 পরীক্ষা প্রশ্নপত্র প্রঘট ঘটনার তদন্ত লাগে কেন্দ্রীয় তদন্ত ব্যুরো সিবিআইর গোটে দল আজ রাজস্থানের জয়পুর পৌঁছিছন। রাজস্থান পুলিশর এসওজি তরফ পাখাপাখি 24 জনক এ বাবদে পচরা উচরা করা যাইছে। সিবিআই কইছে পরীক্ষাটি হইতবা অনিয়মিততা আর প্রশ্নপত্র লিক অভিযোগ সহিত এ ঘটনাটি কেনসি অপরাধিক ষড়যন্ত্র ঠকাই প্রমাণ নষ্ট করবার আর সার্বজনীন পরীক্ষাটি অসাধু উপায় অবলম্বন নিবারণ আইন 2024 অনুসারে তদন্ত করা যাবা। সারা দেশে ই মাস 3 তারিখ দিনে জাতীয় পরীক্ষণ সংস্থান NTA তরফ নিট ইউজি 2026 পরীক্ষা করা যাইথিলা। ইতি 22 লাখ নু অধিকা ছাত্রছাত্রী পরীক্ষা দেইথিলে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহায়তে যুব ব্যাপার আর ক্রীড়া মন্ত্রণালয় মায় ভারত প্ল্যাটফর্মটি বিকশিত গ্রাম 2026 অধীনটি জাতীয় স্তরীয় কুইজ প্রতিযোগিতা আয়োজন করুছে। পহেলা খেপে যুবগোষ্ঠীঙ্কু সিমনা গাঁর কার্যক্রমটি নিয়োজিত করবার লাগে স্থির করা যাইছে। সারা দেশে কুইজ প্রতিযোগিতা এবার 20 তারিখ তক চালবা। ভিন ভিন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলর 500 নু অধিকা মায় ভারত স্বেচ্ছাসেবী ইতি ভাগ নেউছন। সিমনা গাঁ মানকর পরিবর্তন স্থানীয় সংস্কৃতি পরিবেশ সচেতনতা আর অঞ্চলমানকু বরকস করবার লাগে ইতি লক্ষ্য রাখা যাইছে। ওড়িয়া সাহিত্যটি আধুনিকতার প্রবর্তক বিশিষ্ট কবি আ জ্ঞানপীঠ পুরস্কার বিজেতা সচিদানন্দ রাউতরায়ঙ্কর জয়ন্তী অবসরে রাজ্যবাসী শ্রদ্ধাঞ্জলি জনাউছন। তাঙ্কর কালজয়ী রচনা বাজি রাউত পল্লীশ্রী আউ ছোট মোর গাঁটি আইজ ভি লোকর মন ভিতরে স্বদেশ প্রেম আউ মাটির লাগে মমতা ভরি দেশে। ওড়িয়া ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ করবারটি তাঙ্কর অবদান সবুদিন স্ফূর্তা হইকির রহবা। মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি বিশিষ্ট সাহিত্যিক সচিদানন্দ রাউতরায়ঙ্কু শ্রদ্ধাঞ্জলি জনাইকি কইছন তাঙ্কর কালজয়ী রচনা ওড়িয়া জাতির সাংস্কৃতিক চেতনাকে বঢ়াবার সহ ভাষা ও সাহিত্যর ভিত্তিভূমিকে আহরি বরকস করিছে। বলাঙ্গীর কটাবাঞ্জির আঘর বিধায়ক আয়ুব খানকর ଆଜ 78 ବଛର ବୟସ ପରଲୋକ ହୋଇଯାଇଛି। କାଉନସିଲର ରାଜନୀତି ମୂଲ କରିଥିବା ସ୍ୱର୍ଗତ ଖାନ୍ କଣ୍ଟାବାଞ୍ଜି NSC ଚେୟାରମ୍ୟାନ୍ ଉତ୍ତରୁ ଦୁଇଥର ବିଧାୟକ ଭାବେ ନିର୍ବାଚିତ ହୋଇଥିଲେ। ତାଙ୍କର

0: বহু জুহার গো।
1: জুহার রে বুই, জুহার জুহার।
0: এবার ভিজি যাইছ কেনতা করি?
1: হম পরে বুই দেখ তো সরসরা হয়ে যাইছে যে কা করমা কহ, আমার বৈঠকে কে না আইলে টিকে অইন লাগুছে কে। হেতি লাগি পরে আর অধা দূর হইতিলি ন, আউ বর্ষা কিতনি কিতি বর্ষি দেলা বলে এটা ভিজি ভিজি আইলি বুঝল কে।
0: হ্যাঁ মুই এটা আইলি আর ভাবুতিলি ন আইবে বৈঠকি আড়ে বলে ভিজি বুঝা যাবে কেন।
1: আরে বুই ঠান্ডা ঠান্ডা টিকে লাগলা না বল তো, যে শুনো তো রে বুই, কালি বেলবুড়া কে এটা কি নাড়ে পুরা হড়বড়ি তড়বড়ি এটা দৌড়ুলা বাই লাগলা তো।
0: এবার কাইল নু সে কাইল যেন দোকানে হুদলা কে
1: হয় হয় হয়
0: লিলি ঘরর ঘর
1: হ্যাঁ হ্যাঁ
0: এটা বলছো মাট ঘর নে কে
1: ও
0: বেলে ভাঙ্গি গলা বলছো ঘরটা, তাকে কেতে দিনু কহুদলু টিকে ঘরটা সলখে সুলখা দে
1: হয় হয়
0: আর ইটা টিকে মনে করি টিকে করি করি জবর করি ঘরটা বনা বলি করি
1: হয়
0: যে কেন তার হেলে চাষ বাস হেলে কেন ভল হউছে কি কেন দুই পয়সা কমেই হউছে যে ঘরটে বনাবা হেলে গো।
1: এ বা হে বেড়াকে বেড়া রহেবা বেড়ি বেড়া দুই জন রহেবে জানলো কেনে, আমার সরকার এতে ব্যবস্থা মানে করুছে হ্যাঁ এতে যোজনা মানে করুছে হ্যাঁ কিছুই না জানবার বাকি মতে লাগুছে বুঝলো কে। আমার প্রধানমন্ত্রীক আবাস যোজনা, হ্যাঁ প্রধানমন্ত্রী আবাস যোজনা হচ্ছে ভারত সরকারকর গোটে গৃহ যোজনা, এটার উদ্দেশ্য হচ্ছে গরিব আউ নিম্ন আয়বর্গর লোকমানকু পক্কা ঘর যোগাই দেবা। তারপরে এই যোজনা আরম্ভ করলে নরেন্দ্র মোদি গ্রামীণ অঞ্চল গরিব পরিবার এতে লাভ উঠাই পারবে, আউ যোজনা অনুসারে ঘর বনাবলে আর্থিক সহায়তা বি দিয়া যাইছি, আর ঘর সঙ্গে শৌচালয় গ্যাস সংযোগ বিদ্যুৎ পানি সবু সুবিধা দিয়া যাইছে রে বুই, হ্যাঁ কিছুই নাই জানবার বুঝল কে।
0: তো আদি যে ঠিক কহুছ ঘরটা বে বনে হেবা আর বাহারকে নাই যাই করি শৌচালয়টা বে ঘরে ঘরে জরুরি আছে নাই কে।
1: হ্যাঁ রে বুই, আউ লোক মানকর জীবন মান আর উন্নত হেবা আর সমাজ রে সুরক্ষা আর সম্মান বি বড়াবা।
0: হ্যাঁ আউ কহিদেলে হেবা সথে আজ বৈঠকিন শুনি করি এন্তা যেন কথা শুনবার কে মিলছে নাই কে, আজ গলে কহিদেমি তাকে।
1: হয় রে পুই, আউ চাষবাস কানা কহত?
0: চাষবাস চালিছে গো, এটা সে গলা থর বৈঠকি নেবি হেন্তা করে শুনলু যেন জৈবিক চাষ বলি করি যে জৈবিক খত টিকে করবার লাগি এটা নয়া চেষ্টাটে লগেই ছো
1: করবার কথা রে বুই। আমার জৈবিক চাষ হচ্ছে এন্তা গোটে চাষ যেনথিরে কি রাসায়নিক সার আর কীটনাশক ব্যবহার নাই করা যাইসি, প্রাকৃতিক উপায়ে চাষ করা যাইসি, আর এথিরে গোবর খত কম্পোস্ট জীবামৃত ভলি জৈবিক সার মানে ব্যবহার করা যাইসি। জৈবিক সার মাটি উর্বরতা বঢ়াসি আর পরিবেশ লাগি বি সুরক্ষিত আয়, আর এথিরে যেন উৎপাদিত খাদ্য সেটা আমার স্বাস্থ্য লাগি ভল আয় আর বিষমুক্ত আয়
0: নুহে।
1: বলে কানা কহুতলি কি আমার বড়খা দাদা কথা বি হিচন
0: কাই ভাবদি
1: ই জৈবিক চাষী ঝনকর সঙ্গে।
0: ওহো বলে শুনুস নে?
1: হ্যাঁ হ্যাঁ শুনুস নে।
2: আমার বৈঠকি কে আসিবার সব চাষী ভাই বোন মানকু জুয়ার, আমি তো চাষ হিসাবে অনেক চাষবাস করুছু ও চাষী হিসাবে নিজের না কে চাষবাস করি হি রাখিছু, কম খরচা থি বেশি উৎপাদন করবে আও কেন্দা করে দুই পয়সা আজকাল লাভ করি পারবে, তো সে বাবদরে সেমানে সবুবেলে চেষ্টা চলেইছন আর সে চেষ্টা করি করি সেথি কেতে সফল বি হউছন। আও সেই সফল চাষী ভিতরু আজি আমার জৈবিক কৃষি যেটা কি আমি জৈবিক পদ্ধতিরে চাষ করুছু, আজিকালি যে রাসায়নিক ও বৈজ্ঞানিক পদ্ধতিরে চাষ করি করি রাসায়নিক সার উষ দেইকরি যেন চাষটা আগ করুথিলা, তো সেতি উৎপাদন তো ঠিক হিসাবে হউথিলা, হেলে উৎপাদন পরে পরে আমি তাহাকে যেতেবেলে সেই চাষ নু অমল করা যাইথিবা যেন দেলা তুন শাগ হেলা কি আমার পনিপরিবা হেলা কি ফলমূল হেলা যেনটা বি আমি তাহাকে খাউথিলা, তো সেথি কাণে হউথিলা যে তার অবশেষ হিসাবে যে রাসায়নিক সার আর যেন ঔষধর কিছু অবশেষ রহুথিলা, তো সেথিলাগি

0: আরে নমিতা এইখানে শুতেলা, আর আর মতে জানা নেই।
1: তুমি তুমি উঠি পড়লো?
0: তুমি এইখানে শুতেলো?
1: পছরা উড়াবার লাগি আসিলি, কেতবেলে আগ লাগি গলা যে জানি নাই পারলি।
0: দেখ মোর দেহর যতন মুই ঠিক ভাবে নেই পারছি, কাহারির চিন্তা করবার দরকার নাই। বুঝি পারল কি? ফের কে বুঝাবার কে পড়বা?
1: সরি।
0: শুন, বিয়াঘরর শর্ত মনে আছে কি? ফের গা বুঝাবার কে পড়বা?
1: বুঝাবার দরকার নাই, সবু সর আছে। আর যে দিন ভাব মুই শর্ত নু বাহারি গলি, সেদিন কহি দেব মুই এই ঘরু বাহারি যিমি।
0: নমিতা, ইথির লাগি কহুতিলি, ইথির লাগি কহুতিলি, বিহা নাই হয়ে, বিহা নাই হয়ে, বিহা নাই হয়ে। কাহকে দোষ দেখরি লাভ কানা? কায় লাভ কাহকে দোষ দেখরি? সবু দোষ মোর নিজর আয়, নিজর সবু মোর নিজর দোষ আয়। বন্টি, এসব কেন হচ্ছে?
2: কিছু নাই,
0: ভিতর কে যা।
2: যাওছে।
0: আরে মহেশ বাবু বসুন বসুন।
3: আজ্ঞা আজ্ঞা।
0: ইবা হাতে এটা গরুটে কেন ধরিছন?
3: কথা কানা কি সঞ্জয় বাবু, আজ সকালু বলছন সে গুরস বালা গুরস নাই দে, আর দোকান কে যাইকিরি অমফেড গুটে আনিতিলে হেই থিতা যে দেলি তো কদরি, আউ কদরি দেলি বলুছন। আউ আপন তো আমর সে পূর্ণিমা কে জানিছন আইয়া, সকালু সকালু তাকে গুরস চাহা কপে নাই হেলা বইলে ঘর তো খালি আইয়া উঠাবা পকাবা, উঠাবা পকাবা, উঠাবা পকাবা।
0: কিছু না আজ্ঞা, গুরস থিবা বদে মুই দেখুছি টিকে।
3: আজ্ঞা।
0: নমিতা।
1: মতে ডাকু দুল।
0: হ্যাঁ, ইয়ে মহেশ বাবুকে গুরস টিকে দরকার আছে, ঘরে আছে কেন দেখো না।
1: আনি দৌছে।
3: এ বহু বেশি নাই গো, কপে চাহা যেনতা হবা বল তো। এ বহু শুন শুন শুন শুন, দুই কপ যেনতা হবা দেব গো।
1: আনি দৌছে।
3: বুঝলে কাই সঞ্জয় বাবু, সুখী সংসার বইলে আপনকর সংসার আজ্ঞা।
0: কেনতা
3: কি কই দবা, বহু আপনকর সেকেন্ড ওয়াইফ বলি কহুন তো। আরে ভাই মতে তো ইহা দেবি লাগুছে, ইটা আপনকর পয়লা বিহা।
0: আপনকর কথা নেই
3: সঞ্জয় বাবু, লাজে হেলে না, লাজে হেলে, লাজে তো হেলে। হেলে গুটে কথা, খালি ভল পাইলে নাই হুয়ে, হ মুহু খুলি কিরি কইবার কে পড়ছি।
2: বাপা গুরস।
0: হ্যাঁ এ মহেশ বাবু আদে গুরস নো।
3: আজ্ঞা আজ্ঞা, বলে মুই আউছে সঞ্জয় বাবু। আউছে বন্টি বেটা, বদমাশটা কাই রে।
2: জানি যাও বাপা, ই অঙ্কল না সব দিন জানা হয় নেবার লাগি আসন।
0: নাই বেটা, বড় মানকু হেনতা না কইবু কেবে। আচ্ছা বন্টি গুটে কাম কর, তুই যা পড়ি বসব।
2: আজি তো সন্ডে, আজি এ গানা পড়ছি।
0: ওহো আজি সন্ডে আনে, আচ্ছা বলে যা খেলবু যা।
2: ও মন না লাবার বাবা, চলো না বুলি মা।
0: বুলি এ মোর দেহে ভল নাই নগা বেটা, অলগা দিনে বুলি জি মা থাও।
2: বাবা প্লিজ বাবা, চলো না, চলো না বাবা।
0: ওহো মোর দেহে ভল নাই নগা।
2: নাই বাবা প্লিজ চলো না।
0: ও তুই তো বুঝু নাই বউ।
2: নাই চলো প্লিজ।
0: আচ্ছা চল জি মা, চল। আরে আরে এ বন্টি উতর উতর বেটা, লাউ না হো। আরে দেখ লাউ না হো, মুই নাই পারে। ও হো মোর দেহে বল না না বেটা। আরে মোর দেহে বল না না বলি পরে।
2: নাই মোর বলাই নিয়া
0: বন্টি উতর বেটা, দেখ দেখ মোর কথা বন্টি, বন্টি উতর।
2: বাবা বাবা বাবা, মা মা,
1: বন্টি বাবা, বন্টি বাবা, কাহেলো বন্টি বাবা, বন্টি বাবা, কাহেলো
2: বাবা,
1: বন্টির বাবা,
2: বাবা
1: বন্টির বাবা, কাহেলো বন্টির বাবা, কাহেলো
2: বাবা, মতে লাউ করেছিলে আর পড়ি গলে।
1: কি কহুতলা তোতে লাউ হেবার লাগি কি? যা প্যান্ট কেনবু, যা জলদি
2: যাও যা। आदे पेन
1: ए दिनियो पेन ठीक पी दियो तो बेटा अच्छा जा तू जा तो ये ग्लास ने अब भीतरे थी बुझा है पोर्स पोर्स भी पके दीजो मुचला तले रखी देसी अरे मुचला तले बोंटीर पापा रिपोर्ट
0: बेटा जेते थोर कहमी मोर जिनिस पत्थर मानकु हाथ नहीं लगाबो बोली करी बार बार बुझा बार के पड़ुचे तुम्हार कान को ना अच्छे कि नहीं नो
1: सॉरी
0: सब बेले गोटे निज जिनिस पत्थर के छुला
2: बापा बापा
0: का हला
2: मां का जे कानुजन
0: मुई नहीं जानी
2: मुई जानी जे तो मां के फेर गाली दीजो तो मां के का कर गेल सकी आ घर मां बागी ई मां भी यदि महाप्रुण ने पोले जे बोले
0: बंटी बंटी
2: तो बेड़ो पाओ तुमे मुई तो और के पे को दाना लगे के पे को दाना लगे के पे को दाना लगे
0: मुई कहा कर मेरे बंटी ना मोर मनर कथा मुई कहा के बुझे ही पारु छे ना मुई निजे बुझी पारु छे
1: कहा के किछि बुझाबार दरकार नै आ काहे करी भी बुझाबो आमे तुमर की आउ की गुटे घरे रहुतुबा दुई जन अजना मनुष छडा आ हमर संपर्क भी काणा है
0: नमिता
1: 10 बजेला न जलखिया खाई दियो
0: ए सुनो रागी छ
1: शर्त अनुसार मोर रागबार भी अधिकार नै न पई जाउ छे
0: नमिता नमिता ओ शर्त शर्त शर्त हां शर्त रखी करी मुई तुमको बियाह हेई छे हेले काहेति लगी नमिता तुमोर सुखल लगी नमिता तुमोर सुखल लगी मुई तुमको केनते कि बुझामी नमिता जे मुई तुमको केते भल पाइसी हेले ना मोर मनर कथा मुई तुमको कहि परु छे ना तुमोर दुख देखि करी मुई सही परु छे
3: खाली भल पाइले नाइ हुए हो पाइले नाइ हुए हो
2: पाइले नाइ हुए हो
3: पार के पोसी
0: अरे अरे ई सबु मुई काना बाबू छे
1: बंटी बाबा काना बाबू छो
0: किछ नाइ किछ नाइ नमिता तमे मते छाड़ी करी पले नहीं जो तो नमिता
1: छी हेंता काई जे कहू छो मुई तुमको छाड़ी करी किन के जिमी

0: মন লাগলা পলাই আইলি।
1: আচ্ছা ঠিক কলো
0: দাদা, বন্টি নাই দিসবার?
1: আরে বন্টি আছে যে, তার মার পাকে ঘর ভিতরে। নমিতা, নমিতা,
0: নমিতা, নমিতা ফির কি দাদা?
1: আর কি তোর বহু?
0: তার মানে এই ভিতরে তুমি আর্থরে?
1: হ্যাঁ, আর ঘায় ম্যারেজ করবার পড়লাম।
0: ও মাই গড, এই ভিতরে তুমি আর্থরে বিহা বি হয়ে গেল ন? হেলে মতে এই কথা জানা নাই ন? মতে কা কহব?
2: মতে ডাকু তুলো।
1: হ্যাঁ হ্যাঁ, এ নমিতা, এ অশোক আয়। আর অশোক
0: দাদা,
1: এটা তোর বহু নমিতা।
0: বহু নমস্কার।
2: নমস্কার।
1: বুঝলো নমিতা, মুই যেতেবেলে নোয়াপড়া নথিলি, অশোক ঘরে পড়া রহুতিলি। আর ই অশোক হেতেবেলে নৌকরি চাকরি তো কিছু নাই, যেতেবেলে দেখব আমার ঘরে পড়িতিবা। আচ্ছা নমিতা, তুমি নোয়াপড়ার কাইঁ যে? তুমি আগ্রু অশোক কে চিনিতিল?
2: মুই মুই মুই কেনতে গিরি জানমি?
1: আরে দেখুছো, মুই বি না হেলা কোশ্চেন মানে পচরউছে। আচ্ছা গুটে কাম কর, তুমি দুয়ে কথা লাগু তো মুই টিকে মার্কেট রূপ লেউছে।
2: তুমি
0: শুনো,
2: মুই পচরউছে তুমি ইনকে কাই যাইছো?
0: কথা বি না লাগো।
2: মুই পচরউছে পরে তুমি ইনকে কাই যাইছো?
0: দেখো নমিতা,
2: বহু মানকু না ধরি কি ডকা না যায়, তুমি বোধে ভুলি যাউছো মুই তোমার দাদা কে বিয়া হইছে।
0: বিশ্বাস কর, বিশ্বাস করম, মুই মুই আগুনু জানিতিতি বলে নাই কেবে এই ঘরকে নেয় স্থিতি। হলে হলে যিবার আগুনু মতে এতকি হেলে কই দিও, মোর ভুল রহলা কেন? ভল পাইল জনেকে আর বিহা হেল জনেকে।
2: আরে তুমি তুমি তো তুমি তো মার্কেট যাইতিলো,
1: হেতি লাগি তো পলে আইলি।
2: মানে
1: নাই নাই, মানে কথা কানে কি মোর পার্সটা মুই না পাবার তো?
2: হ্যাঁ পার্স, পার্স, পার্স কেন রাখি?
1: কেন রহলা পার্সটা কি?
2: হ্যাঁ এদি এদি।
1: হ্যাঁ হ্যাঁ দিও দিও।
0: এটা দাদা বন্টি?
1: আরে বন্টি আছে পরে ঘরে, তুই তো রহবু না 10 দিন
0: দাদা।
1: আচ্ছা তুই পয়লা ফ্রেশ হয়ে যা তো
0: দাদা।
1: নমিতা টিকে শুনো, দেখো অশোক যেতকি দিন বি ঘরে রহবা তার টিকে বি অসুবিধা না হবার কথা। আচ্ছা অশোক তুমি কেনতা লাগলা?
2: কেনতা লাগলা বলে মুই না আগ্রু থাকু চিনিছে আর না জানিছে, মুই আউছে।
1: নমিতা কানা অশোক কে সথে আগ্রু নাই জানি?
0: এ বন্টি
3: কান আঙ্কল।
0: আচ্ছা কহ কান করমা তুই কহ।
3: আঙ্কল চোর পুলিশ খেলমা।
0: চোর পুলিশ খেলমা?
3: হ্যাঁ
1: বন্টি, রাতে বহুত হলা না বেটা, চুপচাপ শুই পড়বু যা।
3: বাবা প্লিজ বাবা, বাবা প্লিজ, বাবা প্লিজ বাবা।
1: আচ্ছা গুটে কাম কর, চুপচাপ খেলবু যা আর কলে কলে যাইকরি শুই পড়বু হলা।
3: ইয়ে আঙ্কল, মুই চোর তুমি পুলিশ,
0: ঠিক আছে? তেহরু
3: তেহরু। হ্যাঁ বাবা হে টাওয়েল দাও না।
1: আচ্ছা এই টাওয়েল নে।
3: থ্যাংক ইউ আঙ্কল, বসো বসো বসো।
0: আচ্ছা বসুচা হ্যালা।
3: ইহা দে মুই এই টাওয়েল তোমার আখি না বানমি।
0: আচ্ছা
3: তাহরু মি লুকমি।
0: আচ্ছা
3: বাপা এতবে তোমাকে 1 2 3 কইবে, তুমি মতে খুঁজব।
0: ওকে বস
3: বাপা মি লুকুজে 1 2 3 কো।
1: আচ্ছা ঠিক আছে, হ্যাঁ রেডি 1 2 3।
0: বন্তি কেন লুকিচুগা?
3: ইনা
0: কেন? আচ্ছা আচ্ছা ইয়ারে লুকিচু নাই। বন্টি কে দলি দলি দলি দলি দলি ধরি পকালি।
2: অশোক
0: তুমি
3: ইয়ে অঙ্কল হারি গলে, ইয়ে অঙ্কল হারি গলে, ইয়ে অঙ্কল হারি গলে।
2: বন্টি বন্টি
3: আপলে আপলে
2: বন্টি চল নাই, বন্টি চল
0: নাই। দাদা মই মই আসুছে।
1: ঠিক আছে অশোকনা, নমিতাকে ইহাদে বি ভল পাউছে, হেলে হেলে নমিতার মন তো মোর ঠানে আছে।
2: কানা ভাবুছ
1: নমিতা? তোমার তোমার হাত মোর দিহ অলগ তো। ওহো তোমার তোমার মুড়মুড়া ঠিক আছে তো?
2: আগুরু তো নাই থাই, হেলে তোমকু ছি দেলা দিন মই তো পথর নু অহলিয়া হয়ে যাইছে।
1: নমিতা
2: সরাবনর পহেলা বর্ষাতে ভিজলা লেখে দেহ মোর মোর শিরশিরে হয়ে যাচ্ছে। ফগুনর পহেলা ফুটলা ফুল লেখে দেহ মোর মোর মগমগেই যাচ্ছে। মুই তো কেবু পূজার ফুল লেখে তোমার পাতলে পড়িছে বন্টি বাবা, মতে ମୋତେ ତମ ନିଜର କରିନିଅ ବଣ୍ଟି ବାପା, ମୋତେ ମୋତେ ତମ ନିଜର କରିନିଅ ବଣ୍ଟି ବାପା।

0: আরে, এ প্রেসক্রিপশন কাহারটা? আরে, এটা তো মোর প্রেসক্রিপশন হ্যায়, গতকালি ডেট র। তার মানে মতে গলাকালি ডক্টর দিকে নেওয়া হইতিলা? আরে হ তো, কালি অফিস ন হঠাৎ মুই জোর জোর খাসি বসলি, খাসি খাসি করি তাহারু কাণ হেলা মুই আর কিছু নাই জানি। তার মানে কালি নমিতা মতে ডক্টর নিকে নেইতিলে? আর আরে মেডিসিন
1: কানা দেখুছ দাদা,
0: কিছু কিছু নাই।
1: এইটা সবু তমর মেডিসিন আয় দাদা।
0: হেলে অশোক, একচুয়ালি মতে মতে কিছু নাই।
1: তমর কিছু সুর নাই না দাদা? পরদিন রাতে তুমি খাসুতল না?
0: নাই তো।
1: খাসি খাসি করে ব্লড বান্তি করতিল? আউ আউ কালি কালি অফিস ন ভিতর তুমি খাসি খাসি করে ব্লড বান্তি করতিল?
0: অশোক, তুই তুই সব কানা কহুছ? একচুয়ালি মুই কিছু বুঝি নাই পারবার।
1: তমকু ব্লড ক্যান্সার হয়েছে দাদা।
0: অশোক!
1: হ দাদা, আর আর এই কথা তুমি নিজে ভাল করে জানিছ দাদা?
0: অশোক, তোর তোর মুড় মুড়া ঠিক আছে তো?
1: সত কথা যেতে লুকাবার লাগি চেষ্টা কলে ভি সত কথা লুকি করি নাই রয়ে দাদা।
0: অশোক অশোক, কলে কলে কহ, নমিতা শুনি শুনা পকাবা।
1: আউ জানবার কি শুনবার কিছু বাকি নাই ন দাদা? আরে বিয়া হবার আগুনু তো সে সব কিছু জানি সারিছন না?
0: কা বলু, বিয়া হবার আগুনু সে সব জানি সারিছন?
1: হ দাদা,
0: মু যে ভাবুতলি সে কিছু নাই জানি, ভাবুতলি ব্লড ক্যান্সার হবার কথা লুকাই করি তাকর সঙ্গে সম্পর্ক রাখবারটা খালি পাপ নুহে, গুটে গুটে বিশ্বাসঘাতকতা হবা। হলে মতে কাই জনা সবু জানি শুনি করি সে মতে কাণ পাইলা মতে বিয়াই করি? অশোক, কাণ পাইলা মতে বিয়াই করি? না পত্নীর মর্যাদা, না পতির সুখ।
1: তার মানে সে সে আজ তক?
0: হ, নমিতা আজ তক কুঁয়ারি হ্যায়।
1: হোয়াট? মুই বুঝি নাই পারবার দাদা, বুঝি নাই পারবার। জনে এতে দুঃখ সহি করিবি? তোমার পত্নী হয়ে করি আজ তক জিঁচে কেনতা, বঁচিছে কেনতা, আর রহিছে কেনতা?
0: নাই অশোক, আরে তাহাকে দুঃখ দেবার মোর অভিপ্রায় নাই থাই, মুই তো উল্টিয়া তার সুখ চাহুতিলি অশোক। আরে তার যদি মুই সুখ নাই চাহিতিতি তো শর্ত রখি করি কেবে বি তাহাকে মুই বিয়া নাই হইতিতি। তার ছড়া নমিতাকে মুই বিয়া নাই হই অশোক, নমিতা মতে বিয়া হইছে।
1: তার মানে?
0: কহুছে শোন, বন্টির মা এক্সপায়ার কলা উত্তরু বন্টির লাগি মুই গোটে গভর্নেন্স চাহুতিলি। নমিতা গভর্নেন্সর ইন্টারভিউ দেবার লাগি আইতিলা, আর সেই ইন্টারভিউ ন সে মতে প্রপোজ কলা ম্যারেজ করবার লাগি। মুই জানুছে অশোক, মুই মুই গোটে ব্লড ক্যান্সার পেসেন্ট, আর মোর বাকির গোটে পেসেন্টর কেন্সি অধিকার নাইন গোটে ঝিওকে বিয়া হইকরি তার জীবনকে নষ্ট করবার। তার সত্ত্বে বি মুই তাহাকে বিয়া হেলি অশোক, এথির লাগি কি এতকি বড় দুনিয়াতে একলা টুকেলটি জিঁবা কেন্তি করি, চলবা কেন্তি করি, কাহারি না কাহারির সাহায্য সহযোগ তো দরকার, সেটা কেহি বি হো, তার বাপা হো, ভাই হো, পুও হো। তুই কহ অশোক, যদি চাহিতি তো নমিতার জীবন

0: আগকে বড়ে করে যদি মোর হাত ধরব বলে নেই তবকু নোয়া দুনিয়াটে ডাকিছে যেটা না খালি সুখ আও সুখ অনবিতা সুখ আও সুখ আর যদি ইঠানে এমতেই পড়ি রহব বলে নেই যেন দুঃখ কি সেই দুঃখ বাকি তোমার ইচ্ছা
1: বন্টির
2: বাপা এটা কথা নাই কহ বন্টির বাপা
1: কার কহমি নমিতা কার আর কহমি দেখ তুমি বিয়া স্নেহ হয়ে গলি নমিতা হেলে আজ তক তোমার হাজবেন্ড নেই পারলি নেই পারলি নমিতা আর বিশ্বাস কর সবু দিন খালি গোটে কথা আমি ভাবছি মোর উতরু মোর নমিতা কার হবা কেনতে চলবা কার করবা তোমার জীবনকে নষ্ট করে দিলি নমিতা মুই তোমাকে কেনসি সুখ দেই না পারলি
2: মতে কেনসি সুখ দরকার নাই বন্টির বাপা তুমি মোর সরক সুখ
1: তুমি মতে ভাল পাইছ না নমিতা
2: হ্যাঁ বন্টির বাপা
1: যাহা কমি মানব না তো মতে ছাড়ি করে পড়ে কাই না যাবার
2: বন্টির বাপা
1: আরে কাজ সুখ পাওছ মনু তুমি কহ তো
2: বন্টির বাপা
1: দেখ দেখ অশোক ভাল পিলাটে
2: বন্টির বাপা
1: সে আরে মনু তুমি যা সুখে রাখবা তুমি তুমি বন্টির চিন্তা না করো মই তাকে বোর্ডিং স্কুল লোককে পড়ে দেবি বিশ্বাস করো
2: বন্টির বাপা
1: কিছু অসুবিধা নাই হয়
2: বন্টির বাপা বন্টির বাপা
1: ও তুমি মোর কথা বুঝবা না
2: বন্টির বাপা তুমি মোর কথা ঠিক আছে তো বন্টির বাপা বন্টির বাপা
1: যদিন নুয়েছে নমিতা দেখো তুমি মোর সঙ্গে রহলে মুই শান্তি দি জি না পারে আর মরবার আগুন মুই মুই মরি মরি করে জিবার কে নাই চাহবার নমিতা
2: বন্টির বাপা বন্টির বাপা
1: জানছ
2: বন্টির বাপা তুমি আজ মদ পিবার লাগে কে হল যে বাধ্য হয়েছ মোর লাগি নে মোর সুখ লাগে ঠিক আছে বন্টির বাপা তোমার সুখ লাগে তুমি মতো যা করবো করবার লাগে রাজি আছে রাজি আছে।